0: আমাশে পানি মত হোশ কি এ যায় মুঝে তো মাই খিচে তেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ জেল ব্রট টু ইউ বাই insurancemarket.ae
2: insurancemarket.ae
1: Big 106.2, the beat of Bollywood.

0: আশে পানি মত ও কিয়ে যা তো
1: Big 106.2, the beat of Bollywood. Love, lo-fi, and night.

0: পাশে পানি মত হোশ কি রে মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. Love, lo-fi, and night feels. Your soundtracks to unwind. Only on the Big Chill. On Big 106.2, the beat of Bollywood.